0: कुलास तुम कुफा भी
1: जिमिस इनी नमांदे हम सॉफ्टन साउ जिमिस आगे साथ तो कुनु फाटा तो फ्लूपी रहने न ते साउ वे साला का शेष द गया ये न नियर न गया नियर न गया ते साथ चिनु फेलुम ना या तावनात नी फिकिरीजा ना तावनात नी फासागुता ना तावनात नी फांचाना तावनात नी चिमाना ना पचमेचमाना तफिता साला का ni flupiga nena sin furong tete nanin nana tateraka nufnis tateraka dono nufn setin rat fani nufn ni tanura malakas ni nufn sanakai nangalaga ni satinu kupena figanen nalaina tawanti asalene tamti figanen ti nanupka boite rose afoka fulamena gabati la fok afoka nfat suka bati la fok setin israde natok tawal namit wana sultanan kama takaskiaga te wantanana kai matakaskiaga te wantanana kamala agina tsatkisana ianazy nasorin'ny gouvernement ieny tompoko nasorinany gouvernement gouvernement efa tsy niasa raha teo moa fa ianao no mibaiko azy zay tianao atao fa ny mbola manaraka an'izay de zao tsy matoky anao zay tompoko anendry izinjay no andeha anetin'ny ministra mila CV e betsaka ny anatitra CV any fa zay tianao ihany mataonao eo tompoko efa na enina ambe folo taona nataonao teo a tsy misy n'iny fanindrina vahoaka ny nataonao teto fanindrina sy fanatena mbavatra amin'izao fa zao ny teneniko andre matofo loh a mato manompoko zao zavatra zao de tadio fa niherinareo tanoranareo tsy vola tompoko azafaty sain ni fikiriza ni fantrana zay nitsanganany rehetra amin'izao tsy mandohatra tanora malagasy andre matofolo mitsangana ho an'ny oaviny le nofina angalarina ohatra amin'izay tsy maintsy ho azony tanora manetana manetana eto manetana ireo ray aman-dreny raha natsapa anao mifomarana manisa vola anaty poketra ho atao fire tsy misy petraka amin'ireo tanora eo rehefa tsy tafitrana amin'ny université akato tsy tafitra amin'ny université fanjakana tsy mianatra efa hitana dre matofolo ve ny tanora marobe isaky ny inscription ao akatso tanora reraka no milahatra eo tompoko tanora tsy misakafo no milahatra eo te ho tafitra amin'ny université fanjakana ka ho anakehitriny ireo tanora reo no mitolo mitolona satria te ho anana ho avy toy ny tanora retraretra eraka izao tontolo izao tanora malagasy mahay tanora malagasy manana ny ajany tanorana malagasy a tena azo atokisana reo ny rarian'ny madagasikaraaaaaa
0: Sotra tombokolahy, sotra tombokovavy.